অন্ধ গুবর হর ক নাম সংকুজিয়ার দেহ পন্তির কোন সিজানু হর ক নাম তে নার পছানু জয় হে মহাপ্যাণ তত্ব হুকাম তে হর কি নাম কি তুম পরছাম জাত রখা অমৃত অজ আপ রখে তে নানক হর অমৃত বরখে ভগজনা কি বর্তন নাম সজনা ক মন বিশ্রাম হর ক নাম দাস কি ওট হর ক নাম দ্রেজন কোট হর যশ করত সন্ত দিন রাত হর অখ সাধক মাত হর জনক হর নাম নিধন পার রঞ্জন কি নো দান মন্তন রঙ রতি রঙেক নানক জনক বৃত বিবেক হর ক নাম জনক মুকত যুগত হর ক নাম জনক তৃপ্ত ভগত হর ক নাম জনক রূপ রঙ হর নাম জপত কপ্র নাম পম হর ক নাম জনক ইউডিয়াই হর ক নাম জন শোভা পাই হর ক নাম জনক ভোগ যোগ হর নাম জপত কছ নাহি বিয়োগ জন রাতা হর নাম কি সেবা নানক পূজে হর হর দেবা হর হর জনক মন খজিনা হর তন জনক আপ প্রদিনা হর হর জনক উৎসতাণী হর প্রতাপ জনাব না জানি পৌত পোজন হর সাতে সোম সমাধ নাম রসমাতে আট পৈর জন হর জপে হর কা ভগত ত্রুট নাই ছপে হর কি ভগত মুকত বহ করে নান জন সংকেতে ত্রি হর জাতে হর কো নাম কাম দিহন হর গুণগাম সাবতে উত্তম হর কি কথা নাম সুনত দর দুঃখ লতা নাম কি মহিমা সন্ত দিবস সন্ত প্রতাপ দুর সবন স সন্ত কা সমুড় পাগী পাইয়ে সন্ত কি সেবা নাম তিয়াইয়ে নাম তুল কছ অবর্ণা হোয়ে নানক গুরমুখ নাম পাবে জন কোয়ে শ্লোক বহু শাস্ত্র বহু সিমৃতি পেকে সর্ব টুন্ডোল ও যস নাই হর হরে নানক নাম মৌল অষ্টপদি জাপ তাপ জ্ঞান সব ধ্যান খট শাস্ত্র সিমৃত ভ্যান যোগ অভ্যাস ক্রম ক্রম ক্রিয়া সকল ত্যাগ নমতে প্রিয়া অনেক প্রকার কে বহু যত্না পুন দান হমে বহু রত্না শরীর কটাই হোমে কর রাতি বর্তনে ক্রয় বো পাতি নেই তুল রাম নাম বিচার নান গুরমুখ নাম জপে এক বার নাখুন পৃথিবী পৃথি জীবে মা দাস তপি সৃতি বে আগন মাহে হোম প্রাণ কনক স্ব হে বিরপম দান নিউলি ক্রম ক্রয় বো আসন জয় মারক সঞ্জমত সাধন নিমখ নিমকর শ্রী কটায় তো ভি হোমে মেল না যায় হর কে নাম সংসর কছ নাহি নান গুরমুখ নাম জপত গত পাই নানক গুরমুখ নাম জপত গত পাই মন কামনা তীর দে ছুটে গ্রহ গুমান নাম তে উঠে সোচ কর দিনস অর রাত মন কে মহলা তন তে জাত ইস্তি কু

নিরমল অস্ত্রী রমিয়া কেবন চেত প্রাণী কৌন মলতে কংস্তানী জিন্তো সাজ সবার সিগারিয়া গর্ভন মে জিন ভারিয়া বার বিস্তা তুজে প্যারে দুধ পর যোবন ভোজন সুখ সুদ বিরদ প্যাও প্রসাক্ষ মুখ প্যাও বেট কু দেন এহ নির্গুণ গুণ কছু না বুঝে বখশ লিও তো নানক সিজে জি প্রসাদ তর প্রস সত প্রাথমিক সত প্রাথমিক মন্তা সংহস জি প্রসাদ পিব শীতল জলা সুখদায়ী পান পাকমলা জি প্রসাদ ভোগ সবরসা সকল সামগ্রী সঙ্গ সাত বসা দীনে হস্ত পাব করুন নেত্রসনা তিস ত্যাগ সংরতনা এস দোক মূল অন্ধ ব্যাপী নানক কাড় লিও প্রভাপী আদ অন্ত জো রাখন হার তিসো প্রীত না ক্রয় গবার যাকে সেবা নুন দিপাবে তাস মূড়া মন নহিলাবে জো ঠাকুর সসদা হজুরি তাকো অন্ধা জানত দূরি যাকে টহল পাও দুর্গে মান তিসে বিসারে মুগ্ধ জান সদা সদা হি ভুলন হার নানক রাখন হার পার রতন ত্যাগ কোটি সমরচ সাজ ছোড় ঝুঠ সমচ জো ছন্না সো ত্রিপ্রমাণ জো হন সো দূর প্রাণ ছোড় যায় তিসকা শ্রম কর সংসায় তিস প্রহর চন্দন লেপ তারে তোহি গর্দহব প্রীত পশম সম হই আদ কুপ মে পতি বিকরাল নানক কাড় লিও প্রভু দয়াল কর তো পশু কি মানস জাত লোক চার ক্রয় দিন রাত বাহর ভীখন তরমল মায়া ছপ স্নায় কছ প্রয় ছপায়া বাহর জ্ঞান ধ্যান স্নান অন্তর ব্যাপে লোভ সান অন্তর অগ্ন বাহর তন সহ বল পাত্র কেসি ত্রয় থা যা কেন্দ্র বস প্রভাপ নানক জন সহজ সমাত সুনন্দা কেসি মার পাবে কর গলে উড়ন ভাবে কাহা বজার বুঝে টোরা নিষ্ক্রিয় তো সমঝে পোরা কাহ মিশন পদ গাওয়ে গুম যত্ন করে তো ঈশ্বর ভঙ্গ কহ পিঙ্গল পর্বত প্রভন নেই হো তো অংশ গবন কর্তার করুণা মে দীন বেদি কর নানক তুমরি কৃপা তর সংসাই সাবনা চিত জো বৈরাই তাস প্রীত বলবা পে গ্রহ পিতৃ বস আনন্দ কেল মায় রং রস দৃঢ় প্রমাণ মন প্রতীত কাল না আবে মুড়ে চিত বৈর বিরোধ কাম ক্রোধ মহ চোট বিকার মহা লোভ ত্রো ইয়াহো জুগত বিহানে কই জনম নানক রাখ লিও আপন করক্রম তো ঠাকুর তুম পৈর দাস জিও প্রসব তেরি রাস তুম মাতা হম বারিক তেরে তুম মাতা হম বারিক তেরে তুমরি কৃপা মে সো কনিরে কো না জানে তুমরান উঁচে তে উঁচা ভগবন্ত সাগল সমগ্রী তুমরে সুত্র তারি তুমতে হয়ে সো আজ্ঞাকারী।